0: মন্ত্রী অমিত শাহে কালি নতুন দিল্লীত স্থলবন্দর ব্যবস্থাপনার বিনিময় শীর্ষক পদক্ষেপর শুভারম্ভ করে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজিরপর দুদিনিয়া সরকারি ভ্রমণসূচীরে বুলগেরিয়া আর ফিনল্যান্ডল যাব আর ভারতের পুরুষের এই দলটোয় শ্রীলঙ্কাত চলি থাকা ত্রিদেশীয় এ সিরিজ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলখনত কালি শ্রীলঙ্কা এই দলক 8 রানত পরাস্ত করে। আমার এটিয়ার বাতৰি ইমানতে অন্ত পৰিল। পরবর্তী বাতৰি পুৱা 7:55 শুনিবলৈ পাব।
1: এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী নগাঁও। নিবেদন কৰিছোঁ সুপ্ৰভাত। আজিৰ অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়াইছে অমৃতা কোৰে।

0: কর্মসংস্থাপন দিছে বহুজনক। বিগত বর্ষত বুন্দিয়া ভুজিয়া প্রস্তুত কারখানার আরম্ভ করে পরবর্তী সময় বিভিন্ন জা জলপান তৈয়ার করে বজারত বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছে মহিলাগী। চলিত বর্ষত এটি বেকারি উদ্যোগ স্থাপন করে বন ব্রেড কেক পপকে ধরে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করে বজারত বিক্রির প্রেরণ করেছে। আশীর্বাদ বেকারি নামে নামাকরণ করা উদ্যোগটির প্রতিমাহে প্রায় 70,000 টাকা পর্যন্ত লাভাংশ অর্জন করে মহিলাগিয়ে। বেকারি সামগ্রী সমূহ চুবুরিয়া রাজ্য, অরুণাচল প্রদেশ, লক্ষিমপুর আর বিশ্বনাথ জেলার বিক্রির প্রেরণ করার এই ক্ষেত্রে মহিলাগীর স্বামীও সহযোগিতা করে বলে জানিলে দিয়ে মহিলাগিয়ে। ইতিমধ্যে মহিলাগিয়ে রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের পূব চৈদার উন্নয়ন খণ্ডর প্রকল্প বিষয়া অজয় হালৈ তৎপরতা 6,00,000 টাকার ঋণ লাভ করেছে। মহিলাগিয়ে উদ্যোগটুত 10 গৰাকী লোক কর্মসংস্থাপন দিছে বলে জানিলে দিছে।
1: বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরের উত্তর অঞ্চলের বহু কৃষক স্বাবলম্বী হয়ে উঠিছে ভোট জলকীয়া খেতির জড়িয়ে। কেবা সহস্রাধিক বিঘা মাটিত ভোট জলকীয়ার খেতি করে কৃষক স্বাবলম্বী হয়েছে। এই সন্দর্ভত সবিশেষ জানা হোক আমার বিশ্বনাথের সাংবাদিক অম্লান কাশ্যপ সাহার পৰা।
0: বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুর সমজিলার উত্তর অঞ্চলের বহু কৃষক স্বাবলম্বী হয়ে উঠিছে ভোট জলকীয়ার খেতিরে। গহপুর সমজিলার অন্তর্গত অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী ধরমপুর, জয়পুর, চতং আদি বিভিন্ন গাঁৱৰ কৃষক সকলে কেবা সহস্রাধিক বিঘা ভূমিত প্রতি বছরের দরে এই বছরও ভোট জলকীয়ার খেতি করেছে। এই অঞ্চলত উৎপাদিত হওয়া ভোট জলকীয়া সমূহ অসমৰ ভিন্ন প্রান্তর লগতে ভিন্ন জেলার উপরও চুবুরিয়া রাজ্য, অরুণাচল প্রদেশ আর মণিপুরলৈও বিক্রির রপ্তানি করা হয়। প্রতি কিলো ভোট জলকীয়া 300 টাকাক বিক্রি করেছে কৃষক সকলে। এনেদরে এটা গহপুর উত্তর অঞ্চলের কেবা শতাধিক কৃষক ভোট জলকীয়ার খেতিরে স্বাবলম্বী হয়ে উঠার লগতে আন আন কৃষক সকলক স্বাবলম্বিতার পথ প্রশস্ত করেছে।
1: বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরত মৎস্য পালনের জড়িয়ে 2 ভাতৃয়ে উৎকৃষ্ট স্বনিয়োজনের পথ দেখাইছে। বছরি প্রায় 4 কোটি টাকা উপার্জনের আন 20 গৰাকী লোক কর্মসংস্থাপন দিছে। এই সন্দর্ভত অধিক তথ্য লৈ আমার সাংবাদিক অম্লান কাশ্যপ সাহা।
0: মৎস্য পালনের জড়িয়ে স্বাবলম্বিতার উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুর সমজিলার 2 ভাতৃ অনুপ শর্মা আর অঞ্জন শর্মাই। বিভিন্ন প্রজাতির মাছের উপরও পুনা উৎপাদন করে দেশের বিভিন্ন প্রান্তর বজার দখল সক্ষম হয়েছে 2 ভাতৃ। গহপুর সমজিলার অন্তর্গত জকাপাড়াত মহাবাহু ফিশারিজর নামে মৎস্য পালন করা 2 ভাতৃয়ে বছরি প্রায় 4 কোটি টাকার ব্যবসায় করবলে সক্ষম হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছের পোনা আর ভ্রূণ ইতিমধ্যে বিভিন্ন ঠাইলৈ রপ্তানি করেছে 2 ভাতৃয়ে। এই প্রকল্পের জড়িয়ে প্রায় 20 জন লোক কর্মসংস্থাপনের বাট প্রশস্ত করেছে শর্মা ভাতৃদ্বয়ে। এনেধরণে এটা বৈজ্ঞানিকভাবে মৎস্য পালনের জড়িয়ে স্বাবলম্বিতার উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরের 2 ভাতৃ অনুপ শর্মা আর অঞ্জন শর্মাই।
1: প্রিয় শ্রোতা, জেলার রেহরূপ অনুষ্ঠানত আজিলে আমার সময়ও হয়ে আছে। কাইলৈ এই একে সময়তে আমি আন এখন জেলার রেহরূপ লৈ পুনৰ আপোনালোকৰ ওচৰলৈ আহিম। নমস্কার।

0: খালে আপনি বুঝিছে কেইছৰ ডিসিশন নহয় ক্রিকেটার বিশ্বনাথ বিশ্বনাথক আউট দিছে
1: এই ডিসিশনটোৰ বিপক্ষে হাইকোর্টৰ স্যার কেস কইলে কেনে হয় স্যার
0: ওহ মরিলো এতিয়াহে আপনি ক্রিকেট খেলার কিবা বুঝে নে নুবুঝে বিশ্বনাথর নাম শুনা নাই
1: নাই স্যার এই সিনেমার কথায় জানো স্যার বিশ্বনাথ বলে এখন হিন্দি সিনেমা আছে স্যার ভাল
0: সিনেমার কথা জানে ক্রিকেট খেলার কথা একো নাজানে দেউতার দিনের পর আপনি আমার ইয়াত নথকা হলে আপনাকে আজিয়ে বিদায় দিল হেতেন বুঝিছে নাই অল্প ক্রিকেট জনা নতুন ক্লার্ক এজন বিচারিব লাগিব যেন পাইছো যাও কেতিয়া সেই হরভজন নে কোন তেও কালিলে আহিবলে দিও
1: ভাল
2: হ্যালো ক্রিকেটার কেনে আছো
0: আহা কেনে থাকিবি আর মূর গরম হয়ে আছে বিশ্বনাথক ভুল কই আউট করে দিছে তই ভাবিব পারো
3: হই যদি ক্রিকেটর বখনা মেল মই যাও মই তোক জরুরি কামত লগ পাবলে আহিছো বিশ্বনাথ গাভাস্কারে মই সময় নষ্ট করব নোৱাৰো
0: বাৰু বাৰু ঠিক আছে কচোন তোর কি জরুরি কাম
3: এই চিঠিখন চা ইন্সুরেন্স কোম্পানির চিঠি মাই কইছে মাক বোলে এই টাকা নালাগে তোক রিপ্লাই তো ড্রাফট করে দিব কইছে
0: টকা নালাগে মাহিদর হল কি
3: কি করবি মার ইচ্ছা মই কি করিম তাতো কই আর একটা ডাঙর কথা আছে
0: কি
3: মেসেজ তৃপ্তি বড়াই অর্থাৎ মোর দেউতার বিবাহিতা পত্নীয়ে দেউতার সম্পত্তির কারণে সাকসেশন সার্টিফিকেটর বাবে এপ্লাই করেছে তাত মোর কিবা করবলগে আছে নাকিও আই ওয়ান্ট টু এস্টাবলিশ জয়ন্ত যে মই দেউতার সন্তান মই চারত নহয়
0: তৃপ্তি বড়াই সাকসেশন সার্টিফিকেটর কারণে এপ্লাই করার কথা তো মই জানো কথাটো মই ভাবি চাইছো মাহিদেৱে আৰু তই এই এপ্লিকেশনত অবজেকশ্যন অর্থাৎ আপত্তি দাখিল কৰিব লাগিব
3: কি হ'ব আপত্তি দাখিল কৰিলে
0: চা এই কেছত যদি আমি প্ৰমাণ কৰিব পাৰোঁ যে মাহিদেৱৰ লগত তোৰ দেউতাৰৰ বিয়া হৈছিল তেতিয়াহ'লে তৃপ্তি বৰুৱাৰ লগত দেউতাৰৰ বিয়াৰ সময়ত দেউতাৰাই যে আগেয়ে কাৰো লগত বিয়া নোহোৱা কথাটো কৈছে সেইটো ভুল বুলি প্ৰমাণিত হ'ব
3: আচ্ছা
0: আৰু সেয়ে হ'লে তৃপ্তি বৰুৱাৰ বিয়াখন আইনৰ চকুত অবৈধ হৈ যাব পাৰে ফলত তৃপ্তি বৰুৱাই যে দেউতাৰ টকা পইচাৰ অংশই নাপাব এনে নহয় এইটোও প্ৰমাণিত হ'ব যে তেওঁ দেউতাৰৰ বিবাহিতা পত্নী নহয় শ্বি ৱাজ নাথিং বাট এ মিষ্ট্ৰেছ
3: জয়ন্ত তোক মই যি লাগে তাকে দিম তই মাত্ৰ এই কথাটো প্ৰমাণ কৰি দে গোটেই জীৱন মই জাৰত বুলি যি অপমান পাই আহিছোঁ তাৰ প্ৰতিশোধ ল'বলৈ মই যিকোনো ব্যৱস্থা ল'বলৈ প্ৰস্তুত
0: কিন্তু প্ৰশ্ন হৈছে দেউতাৰৰ লগত যে মাহিদেউৰ বিয়া হৈছিল সেইটো কেনেকৈ প্ৰমাণ
3: কৰিম ইঞ্চুৰেঞ্চৰ চিঠিখন জয়ন্ত এয়া জানো প্ৰমাণ নহয় মই আৰু এটা প্ৰমাণটোক দিব পাৰিম
0: কি
3: দেউতাই ৰেজিষ্টাৰ্ড মেৰেজ কৰাৰ আগেয়ে মালৈ বিবাহ বিচ্ছেদত আপত্তি নকৰিবলৈ অনুৰোধ কৰি চিঠি এখন দিছে
0: হয় নেকি ইণ্টাৰেষ্টিং বল লাঞ্চৰ টেবুলত সকলো কথা হ'ম
3: আহ

0: মৃত্যুর কারণ বিচারে যেতিয়া মৃতদেহ এটা কাটি টুকুরা টুকুরা করে, তেতিয়া ডাক্তারজনে কর্তব্য পালন করা বলিয়ে সন্তোষ লাভ করে। আন যিবিলাকে মৃত্যুর কারণ জনাতো প্রয়োজনীয় বলে ভাবে, তেওঁলোকেও নিজের নিজের কর্তব্য পালন করা বলিয়ে ভাবে। কিন্তু সেই মৃতকর আপনজনের বুকত এই ছুরি কটারি প্রত্যেকটা আঘাতে কিমান আঘাত করে তেওঁলোকেহে বুঝে, তেওঁলোকেহে অনুভব করে মৃতদেহটো খণ্ড বিখণ্ড করার বেদনা কিমান।
1: কিন্তু এই কেসের লগত আর আপনার সাক্ষ্য দিয়ার লগত এই তুলনার সম্বন্ধ কি সাবিত্রী দেবী?
0: সম্বন্ধ আছে। আপনালোক অর্থাৎ আপনি জয়ন্ত দত্ত উকিলে মোর পরলোকগত স্বামীর লগত মোর আর তৃপ্তির সম্পর্ক পোস্টমর্টমের টেবুলখনত কাটি চিরা চিরি করেছে। আপনালোক কোনো ইয়ার বাদে বেদনা অনুভব করা নাই। আপনালোক প্রত্যেকেই আপনার কর্তব্য করা বলে সন্তোষ লাভ করেছে। কিন্তু আমার জীবনের গোপন মণিকোঠত সঞ্চিত মুহূর্ত কেইটা উদঙাই দিয়াত কিমান বেদনা অনুভব করবলগিয়া হয়েছে আমিহে অনুভব করেছো, তাক আপনাকে কেন বুঝব স্যার?
1: হ্যাঁ, কিন্তু বড়ুয়ার লগত আপনার আর মিসেস বড়ুয়ার সম্পর্ক কথাটো ইতিমধ্যে এই কেসত প্রকাশ পাইছে। মিসেস বড়ুয়ার সাক্ষ্যত কোয়া সকল কথা কেসর নথিত আহিছে। আপনি সাক্ষী দিলে এই সাক্ষ্যত কিবা ভুল থাকিলে তাকে সুধারাব পারা যাব।
0: তৃপ্তি আমার সম্বন্ধটোর কথা জানেই বা কিমান স্যার, আপনি খুঁজেছে যেটা কম, কিন্তু কথাখিনি কেসর রেকর্ডত না থাকে তো?
1: না না, আপনি শপথ তোলালেকে আর মিস্টার ফুকনে নুসুধালেকে কোনো কথা রেকর্ডলে নাহে বলে মই তো আপনার আগতেই কৈছো।
0: সে ভাল, বড়ুয়ার লগত মোর সম্বন্ধের কথা খুঁজেছে। বড়ুয়াক আন্ডারগ্রাউন্ডত থাকা সময়ত লগ পাওয়ার কথা ইতিমধ্যেই তৃপ্তি আপনার কৈছে। স্বাধীনতা আন্দোলনের সময়ত আমার ঘরখন আন্দোলনের ভলেন্টিয়ার সকলের গোপন সমাবেশের ঠাই আছিল। এদিন এজন ডেকা লড়াক দেউতাই ঘরলে আনি কলে তেওঁখেনো লুকুৱাই থব লাগে। ডেকাজনের বিপক্ষে হেনো গুরুতর অভিযোগ। তেওঁর নাম অরিন্দম।
2: অরিন্দম,
0: এই গোপন নামরে তেওঁক মই বহুদিনলৈ জানিছিল। মোর অন্তরত এতিয়াও সেই অরিন্দম নামটোহে আহে।
1: হ্যাঁ, আপনি কই যাক, তারপিছত কি হল?
0: তারপিছত সাধারণত যি হয় সেই হল। এটা দুর্বল মুহূর্তত আমি ইজনে সিজনের আপন হয়ে গলো, আমার বিয়াও হয়ে গল। অবশ্যই সকলখিনি লোকচক্ষুর আড়ত করবলগিয়া হল। অরিন্দম তেতিয়াও

0: করিল, এদিন দেশ স্বাধীন হল, অরিন্দমাক প্রসাদ বরুয়া হল, তেওঁর নাম হল, যশ হল, সরকারে সম্পত্তি ফিরাই দিলে, কিন্তু এই পরিবর্তনে মোর জীবনত আনিলে বিপর্যয়।
1: বিপর্যয় কিয়? কিনুকা বিপর্যয়?
2: স্যার, মই আপত্তি করছো, এখেতর সাক্ষ্য এটা ফর্মেলি লব লাগে।
3: যদি হাবিত্রীর সাক্ষী লওয়া যায় তেনহলে এই সাধু কথাব কই থাকে বলে দিলে লাভ নাই।
0: সাধু কথা নহয় দত্ত, মোর জীবনলে সঁচাকে আহিল বিপর্যয়। দেশ স্বাধীন হওয়ার পিছত দেখিল তেখেত ক্ষমতার অপব্যবহার করবলে আরম্ভ করিলে। ত্যাগ ব্রতর আদর্শ লই যিজনে এদিন জেললে গৈছিল, সেইজনে ভোগর লালসার অপকর্মরে আকো আবার জেললে যাবলগীয় অবস্থা হল। অবশ্যই আগর কার্যকলাপর সুখ্যাতির কারণে তেওঁ নিজকে বিপদের পৰা বচাবলে সক্ষম হল, কিন্তু ইয়ার ফলত আমার বিরোধ আরম্ভ হল, আমি দুই দুইর পৰা আঁতৰি আহিলো।
2: স্যার, মোর মক্কেল অপূর্ব বরুয়ার হয়ে মই এই কথোপকথনত আপত্তি জানাইছো। মই সাবিত্রী দেবীর সাক্ষী ফর্মেলি লব খোঁজো। এইদরে তেখেতে কিছুমান কথা কই গই থাকিলে তার কোনো শেষ নহব। এইবোৰ কথার কেশর লগত কোনো সম্পর্ক নাই। আপনি সাবিত্রী দেবীর সাক্ষীর কাঠগড়ালে আহিবলে দিও।
1: আপনার আপত্তি আছে যেতিয়া নিশ্চয় তেখেতর সাক্ষী এতে ফর্মেলি লম। সাবিত্রী দেবী, আপনি সাক্ষী ঠাই থিয় হক গৈ আর শপথ লব। যাও
4: কওক, যি কম সঁচা কম।
0: মই যি কম সঁচা কম,
4: সঁচার বাইরে মিছা নকও।
0: সঁচার বাইরে মিছা নকও।
2: আপনার নাম?
0: সাবিত্রী দেবী।
2: স্বামীর নাম?
0: অরিন্দম।
2: অরিন্দম অর্থাৎ প্রসাদ বরুয়া। প্রসাদ বরুয়ায় আন্ডারগ্রাউন্ড হয়ে থাকা সময়ত অরিন্দম নাম লৈছিল, নহয় জানো?
0: প্রসাদ বরুয়া আর অরিন্দম একে ব্যক্তি নহয়, মোর কারণে অরিন্দম আর প্রসাদ বরুয়া দুজন বেলেগ ব্যক্তি। স্যার, মই অরিন্দম নামের এজন অকল তেজ মঙহর মানুষ তো বিয়া করা নাছিল, মই বিয়া করাইছিল এক আদর্শক, মই বিয়া করাইছিল অরিন্দমক। অরিন্দমক যার চকুত জ্বলিছিল বিদ্রোহর অগ্নি, যার বুকুত আসিলে ত্যাগ ব্রতর আদর্শ। প্রসাদবুড়ে তো ভোগর লালসারে লালয়িত অন্য এজন মানুষ, তেওঁক তো মই বিয়া করা নাছিল।
2: সাবিত্রী দেবী, এইবোৰ খেয়ালে রক, আপনার বোধ করো মই মনত পেলাই দিয়া উচিত যে প্রসাদ বরুয়ায় আপনার বিয়া করাইছিল, আর সেই কারণে তৃপ্তি বরুয়াক বিয়া করার আগে বিবাহ বিচ্ছেদত আপত্তি নজনাবলে আপনার অনুরোধ করে এখন চিঠি লিখেছিল।
0: বিবাহ বিচ্ছেদের প্রশ্ন আহে কোরপরা জয়ন্ত? যি প্রসাদ বরুয়াক তৃপ্তিয়ে বিয়া করাইছিল সেই প্রসাদ বরুয়ার লগত মোর তো কোনোদিনে সম্বন্ধ হওয়া নাই, মোর বিয়া হয়েছিল অরিন্দমর লগত। এই অরিন্দম কোনোবা কাহানিয়ে হেরাই গৈছে, গতি বিবাহ বিচ্ছেদর প্রশ্ন আহে কোরপরা?
2: সাবিত্রী দেবী, আপনি আদালতর লগত খেলা খেলিবলে আরম্ভ করেছে, মনে গঢ়া সাধু কথা কোয়া ঠাই এইখন নহয়। অলপ আগে আপনি প্রসাদ বরুয়া আর অরিন্দম একে ব্যক্তি বলে আদালতক কইছিল।
0: অলপ আগে মই কি কইছিল মোর মনত নাই, আর সেই কথাখিনি কেসত ব্যবহার নহয় বলি তোমালোকে তো মোক কইছিলা। সেই সময় যদি মই মনে গঢ়া কাহিনী কিছুমান কইছিল তাত গুরুত্ব দিয়া কিয়? মই শপথ লই সাক্ষীর কাঠ গড়ার পৰা যিখিনি কথা কইছো তাতে গুরুত্ব দিব লাগে।
1: মিস্টার ফুকন, সাবিত্রী দেবী ইনফর্মেলি যিখিনি কথা কইছিল সেইখিনি কেসত ব্যবহার হব নোৱাৰে বলি আপনিয়ে কইছে, সেই কথাখিনি আপনি টানি আনিব নোৱাৰে এতিয়া।
2: ভাল বাৰু স্যার। সাবিত্রী দেবী, আপনি নিশ্চয় এইটো স্বীকার করব যে আপনার সন্তান অপূর্ব বরুয়া প্রসাদ বরুয়ার সন্তান?
0: নহয় নহয়, তুমি ভুল করেছা জয়ন্ত, তুমি ভুল করেছা। অপূর্ব প্রসাদ বরুয়ার সন্তান নহয়, অপূর্ব অরিন্দমর সন্তান।
2: চাওক, আপনাক মাহিদেউ বলে সম্বোধন করে কইছো, নিজের সন্তানের অকল্যাণ নকরিব, অপূর্বর অকল্যাণ নকরিব, সঁচা কথা কোক।
0: অকল্যাণ? মই তো অপূর্ব অকল্যাণ করার কথা ভাবিব নোৱাৰো জয়ন্ত। প্রসাদ বরুয়া সম্পত্তিত পাপ লুকাই আছে, সেই পাপর কারণে মই এদিন অরিন্দমক হেরুয়াইছো। অপূর্বক মই বিচারো ত্যাগ ব্রতর প্রতীক হিসাবে, সেই সম্পত্তি চুবলৈ দি মই অরিন্দমর দ্বারা অপূর্বক হেরুয়াব নোৱাৰো। মোৰ সকলো হেরাই গৈছে, একমাত্র অপূর্বক লৈ মই জিয়াই আছো, মই অপূর্বর অকল্যাণ করিব নোৱাৰো জয়ন্ত। অপূর্বক মই হেরুয়াব নোৱাৰো, মই অপূর্বর মাতৃ আদালতত থিয় হৈ কৈছো, অপূর্ব প্রসাদ বরুয়ার সন্তান নহয়, অপূর্ব অরিন্দমর সন্তান। প্রসাদ বরুয়ার লগত তার তেজর কোনো সম্পর্ক নাই, অপূর্ব প্রসাদ বরুয়ার সন্তান নহয়, অপূর্ব অপূর্ব প্রসাদ বরুয়ার সন্তান নহয়। স্যার স্যার, অপূর্ব প্রসাদ বরুয়ার সন্তান বলে কই মোক আপনাকে পতিতা নকরিব, অপূর্বক।